ইয়ান আকাশবাণী শিলং আছে প্রোগ্রাম আছে প্রোগ্রাম খন আছে মাথা মান থেয়ান বঙ্গ সরপ্রিয় জুনি রচ্ছা গতাম সরপ্রেস নি পয়েন্ট নি মিটার মিডিয়াম ওয়েভ আর রচ্ছা ছে চতুর্পি খিল আর সোখনা সোনা গতাম মানে প্রোগ্রাম ফ্লাকরম চাকসুয়া তালে প্রোগ্রাম এসি মানস খাঙ্গ বার অফ বেকিংটন ডিসিরান গমের গিটরাঙ্ক কামাটিয়া

তাহলে প্রোগ্রাম তো সুগমানের গিটাং এর মাছ তিং হা তবে অপশন সময় হলে আসমি আজ প্রোগ্রাম কো খনা সোনা গটা মানগেন দেখতে সাজ আমার আসনি রিংটা না থাং খবর আংকো খনা সোনা গটা মানগেন মিঠেলা।

ইয়ান আকাশবাণী শিলং আছে খবরং দালি খবরং খো আ টিপি কেমা রাগ ফারাক আটিংয়া সিকা কবা খবরং কথা বিচরণ খুব এটিংয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আর মায়ানমারনি প্রেসিডেন্ট উ মিন আং লিয়াং ওয়ামাং দা আল নিউ দিল্লি ও মিলিগ্রুকে খাম খা আনিক নাম দাপাতনা অনগ্রগাং আহা ইন্ডিয়া বাংলাদেশ ডিজি লেভেল নি থমানি ও সীমা আরি খো খাফিংয়া নিয়ামগ্রী নামস্রুকুপারানি বিডিং ও অনগ্রগাঙ্গিন গভর্নর সি এইচ বিজয়শঙ্কর মেঘালয় অনুমানগবা দা নং রকমনি মেপ্লুপ্রাং বিদুঙু সেগবা হিটাবো ওফ্রাকাটে ওনা চিফ মিনিস্টার কুন্দ্রা চংমা গতাল স্কিম রঙো রাবা আনি ফালো দমগমন বা থারিগমন স্কিম রঙো নামদা পাতনা নামগমন আগানা তাউচুকমকপা খবর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আর মায়ানমারনি প্রেসিডেন্ট ও মিন আং লিয়াং দা আল নিউ দিল্লি ও আসং দামগিনী কেসিপো মেলিগ্রুকে খামখা আঙানি নামতা পাতনা আগনগাং আহা আসং দামগিনী দিলগপারং দিনং ব্যাপরং ও জেখাই চিলচাক নালজোকানি কানেকটিভিটি বা ওয়ানাকপারং খামখা রমানিগমন আগনগাহা মায়ানমারনি প্রেসিডেন্ট ইন্ডিয়া সালবুঙানা ওয়েন বা আহা উন বাকসা হাই লেভেল নি ডেলিগেশন সকপা চাপাহা ডেলিগেশনও মিনিস্টার আগবি অফিসাররং আর বিজনেস দিলগপারং দংফা মায়ানমারনি প্রেসিডেন্ট ইন্ডিয়ানি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু খোবা গ্রংজলগেন উনাগ্রেবা দিল্লি আর মুম্বাইনি কালচারেল আর বিজনেস সাইটরং নিয়াংজলগেন মায়ানমার আসংনি প্রেসিডেন্টনি ইন্ডিয়া ওনা ওয়েনবা আনিয়ারা ইন্ডিয়া মায়ানমার আসং দামগিনী গেসেপো মেলিগ্রুকি খামখানি নামতা পাতকেন এনে খাদুঙা মেঘালয় চাহানী রুঙানে চুয়ংজাই সাগপা বিসারং ব্লং এন খুমিয়াং হা বংবাতে বংবাতে বিসারং ও নাম নামগপা চাহানি রুঙানি রং সকিংহা এনে নামানা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে সেক্স নি রিপোর্ট তো মেসকানে গতা বিলসি বংহানা খুমিগপা বিসারং গেসেপো চাহানি রুঙানে চুয়ংজাই সাবিসি মানানি রং ব্রিডক পয়েন্ট বুঙা পার্সোনী খোলা চিডক পয়েন্ট চেট পার্সোনো না খুমিয়াং হা বিসা আচিয়াওনি খন্তাসা সোমানী গেসে পন সৎস্নি ডক পয়েন্ট ব্রি পার্সেন্ট বিসারং না আসোখানা সৎকুস্নি পয়েন্ট সা পার্সেন্ট বিসারং জাদক না খুঁখং মানি সকো চা সরকারী নিরোগ সুমসাকান বাকসা হেলথ ওয়ার্কাররং খুমখুমে খাম খাইঙানী আসেল উন বাকসানা ফ্লাক মান্দেরং বাকগ্রমানি চি চুসক না মানেঙা ইরং না আগ্রেবা দংথা নংথা আবা চিঙাতকপা স্কিম রং জেখাই ভিলেজ হেলথ এন্ড নিউট্রিশন ডেজ নিউট্রিশন রিহেবিলিটেশন সেন্টার আঙ্গনওয়ারি সার্ভিস আর চিফ মিনিস্টার মিশন ইয়ারং আনোদপা মাগপা আর বিসারং বেন বিমাং আলসিং বালজোকানি ব্লাকাত্তা পাতিঙা ইন্ডিয়া আর বাংলাদেশ রিপাইনগপা জুন জানে ছেট তারিখনি চিসা তারিখনা নিউ দিল্লি ওয়ামানি বাইএনুয়াল ডাইরেক্টর জেনারেল লেভেল নি থমানি ডাকাঙ্গেন বাংলাদেশও ইয়াবলসি বিএনপি চিদলেঙ্গপা সরকারি রেকানি জামান ইয়ান সখাঙ্গপা ইয়ানকপা থমানি ওঙাটিঙা আগামী বিজিবি ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকি আর বিএসএফ নি ডাইরেক্টর জেনারেল প্রবীণ কুমার ওয়ামাং দলাঙ্গেন থমানিও সীমা আরি খাফেঙানি বিদুঙু নিয়ামগ্রী নাপশ্রুকা সীমা আরি গতা উঙ্গিজা খামখানি রংখো চামফেঙানি বিদুঙু বাদং শ্রুকা সিলচিদারি আর মান্দিরংখো বাদং শ্রুকা ড্রোন খো নিয়াম গ্রী ওয়াটা বা দংথা বিদিং রঙ আগানগ্রগাঙ্গেন দলগনিয়ান সীমা আরিও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিদিং বা আগানগ্রগনা সানচি সুয়ানি দা সালব্রীনা ওয়াটিংগপা ইয়া থমানিয়ারা সীমা আরিও থমথমানি রাখিয়াং আর মেলিগ্রুকে খাম খাঙা ছোল রঙ বুকটাঙ্গেন এনে খাদং সুইঙা মাকুরবাদী এমএলএ রেনিকটন টংকা দাল সাউথ ওয়েস্ট খাসে হিলস ডিস্ট্রিক্ট তুমজিরটি সঙ্গ গতাল রকপা দরবার হল খো নকটাই ওনাহাং ইয়া গতাল রকপা হল খো চিফ মিনিস্টার স্পেশাল ডেভেলপমেন্ট ফান্ড ননি লাকচি বুয়া থাকাকো জাকালির কাহা থমানীয় জলনি সিএনআরডি ব্লক নি ভিডিও সঙ্গনি দলগপা রং আর জলনি মান্ডেরং বাকো রং পাহাম ইয়া গতাল রকপা হলারা জলনি মান্ডেরনা ব্লং এ নাকচাক বেগপা অঙ্গেন এনে আগানেন বা ইয়া হল খো নামে রাকে সুমসাকে জাকাল ছিনা গতা এমএলএ জলনি মান্ডেরং খো দিদিয়াং আহা

খবরাংখ আকাশবাণী শিলংনিখ খোনাসোনা গেটা মানিয়া মেঘালয় হেরিটেজ এক হাজারগিনি চিগিনি নি নিও সরকারে শিলংনি লোক ভবন হেরিটেজ বিল্ডিং নে ফারাকাতাহা আর্বান এফেয়ার ডিপার্টমেন্ট বিল্ডিং ইতিহাস কো আর্কিটেকচার বা কাছুয়ানি বেওয়াল রং নিয়াঙে হেরিটেজ নি হেরিটেজ বিল্ডিং নি বিল্ডিং নে রাছাকাহা শিলং সুজনমানী বিজাংচি রুঙ্গপা লোক ভবন পাতাঙ্গমন রুতা বলসি রঙনি আদবনি মন্দির রংনা আর সরকারি না দাংকি অনবা ইংা হেরিটেজ বিল্ডিং নে ফারাকাতা হানেগমন দাউদে মখাংছি ইয়া বিল্ডিং মেঘালয় হেরিটেজ রেগুলেশন হাজারগিনি চিগতামনি নিও চিলচাকাঙ্গিন সরকারি ইয়ানাকবা জাখু দিয়া মেঘালয় কালচারেল বা ডাকা রকানি বিওয়াল রং রপং না মকসংা হন্ডাকসানা শিলং গচ্ছাম্বাদ কপা বিল্ডিং রপংয়ে রাখিনাবা ওয়া মেঘালয় গভর্নর শ্রী সি এইচ বিজয়শঙ্কর শিলং লোক ভবনু বাটারফ্লাইস অফ মেঘালয় হিটাপ উপ্রাকাতা ইয়ান মেঘালয় বায়োডাইভার্সিটি কনজারভেশন রেমখাঙা নিউদল বে কপা জাকু দোয়ান দিয়ানি মেসোকা গতাল উপ্রাকাতকপা কিতাপ আদকনি দংথা দংথা বাকরং মানগপা রকম রচ্ছাদক সুৎসুছেদ মেপ্লুপ্রাং সেগাতে রাখিয়া তুঙ্গপারাং গমন সিয়াহা ইয়ান মেঘালয় দংথা দংথা রকম রাংনি মেপ্লুপ্রাং জেলানি মেসোকা ইয়া কিতাপ বলসি চিবা রিসার্চ পাম সানডেনি জামান সিয়াহা আর কিতাপ সেনাগতা বলসি গতাম সময়নাঙা মেঘালয় ফরেস্ট ডিপার্টমেন্ট মোলানি ওই কিতাপ ফারাকাতা নাকি কিতাপ সেফাগপা শ্রী সঞ্জয় সন্দি ডিডি নিউজ নি খবর আতমগপা রামসা আগ রংমতং ইয়া কিতাব গামছাতগপা আনে জানাপাহা চিফ মিনিস্টার কন্ট্রাল কি সংমা শিলং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশন স্কিম ওয়ার্কশপ প্রাকাতে ওনাহা এদাকে থমানে অগান প্রাকমতং সিএম গতাল গতাল স্কিম রং রাবা আনি ফালো গচ্ছাম থারিগমন বাদুংগমন স্কিম রং রাগাতাছি আদকনি মানদে রং না নামবাতে দাংদকি ওনা মানগিন এনে আগানাহা গতাল স্কিম রং রাবাইরে মামং গামছাতা রংজা ইন্ডিবা গচ্ছাম স্কিম রং গতাল লাকে রাগাতং ওদে খামরং নামবাতে খাংনা চোলক মানা জিখায় এম জি